lueng lu tua uru meg lueng ka uru lueng ma kweri uru lueng ngom ya we love do you when you get twi lu tua uru meg lueng.